শুনছেন এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকিউএল জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 4 আগস্ট মঙ্গলবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। জাপানের অর্থমন্ত্রী জানিয়েছেন যে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে গত সপ্তাহে জাপানি ইয়েন কিনতে তার মন্ত্রণালয় মুদ্রাবাজারে হস্তক্ষেপ করেছে। ধারণা করা হচ্ছে গত সপ্তাহে নিউ ইয়র্কের লেনদেনে ডলারের বিপরীতে জাপানি মুদ্রার মূল্যে 5 ইয়েনের আকস্মিক লাভের পেছনে ছিল এই যৌথ হস্তক্ষেপ। এই পদক্ষেপের ফলে প্রায় 40 বছরের সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি থাকা ইয়েন শক্তিশালী হয়ে 2.5 মাসের মধ্যে তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অর্থমন্ত্রী কাতায়ামা সাতসুকি সোমবার যৌথ অভিযানের বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি প্রকাশ করেছেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, এই পদক্ষেপটি গত বছরের সেপ্টেম্বরে গৃহীত জাপান মার্কিন অর্থমন্ত্রীদের যৌথ বিবৃতির সাথে সঙ্গতিপূর্ণ ছিল। জাপানের অর্থ মন্ত্রণালয় বর্তমান পরিস্থিতি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে এবং মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে।

করে কাতায়েমা বলেন, ভবিষ্যতেও সমন্বিত হস্তক্ষেপ চালাতে আমরা দ্বিধা করব না। কাতায়েমা আরও বলেন যে ভবিষ্যতে হস্তক্ষেপের জন্য প্রয়োজনীয় ডলার ঋণ নিতে জাপান তার কাছে থাকা মার্কিন বন জামানত হিসেবে ব্যবহার করে ফেডারেল রিজার্ভের একটি সুবিধা গ্রহণের পরিকল্পনা করছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে বলেছেন যে তার মন্ত্রণালয় ভবিষ্যতে আরও যৌথ হস্তক্ষেপে অংশ নিতে দ্বিধা করবে না। বেসেন্ট জানান, ইয়েনের মারাত্মক অবমূল্যায়ন রোধে জাপানের নেয়া সিদ্ধান্তমূলক বাজার ও মুদ্রানীতি সংক্রান্ত পদক্ষেপগুলোকে মার্কিন অর্থ মন্ত্রণালয় জোরালো সমর্থন জানায়। 2011 সালের পর এটি ছিল জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম যৌথ মুদ্রা বাজার হস্তক্ষেপ। সে সময় জাপানের উত্তর পূর্বাঞ্চলে আঘাত হানা ভূমিকম্প ও সুনামির পর ইয়েনের মূল্য হঠাৎ বৃদ্ধি পেলে কর্তৃপক্ষ ইয়েন বিক্রি করে। তবে 1998 সালে জাপানে একাধিক ব্যাংক বিপর্যয়ের পর ইয়েনের মান ধরে রাখতে এটিই প্রথম যৌথ হস্তক্ষেপ। গত সপ্তাহে 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠা জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কুমামোতো জেলায় সোমবার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করেছে। কুমামোতো শহরে দুপুর 2:24 সর্বোচ্চ 40.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। জাপান আবহাওয়া এজেন্সির তথ্য অনুযায়ী কুমামোতো জেলায় এর আগের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল 39.6 ডিগ্রি সেলসিয়াস, যা 2013 সালের আগস্ট মাসে নথিভুক্ত করা হয়। আবহাওয়া সংস্থাটি হিটস্ট্রোক প্রতিরোধে সব ধরনের সম্ভাব্য সতর্কতা অবলম্বন করার জন্য জনগণের প্রতি আহ্বান জানাচ্ছে। এর মধ্যে রয়েছে দিনের বেলা পরিষ্কার পরিচ্ছন্নতার মতো বাহিরের সব ধরনের কাজকর্ম এড়িয়ে চলা এবং ঠান্ডা জায়গায় অবস্থান করা। পাশাপাশি ভূমিকম্পের সক্রিয়তা বৃদ্ধির মধ্যে মঙ্গলবার পর্যন্ত জাপানি ভূকম্পন পরিমাপকে সর্বোচ্চ 7 মাত্রার তীব্রতার ভূমিকম্প হতে পারে বলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে সংস্থাটি। সোমবার সকাল 7:30 পর্যন্ত কুমামোতো কর্তৃপক্ষের তথ্য মতে ভূমিকম্পের পর থেকে এই জেলায় দুর্যোগজনিত কারণে 38 জনের মৃত্যু হয়েছে। এছাড়া 4,600-টিরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 181টি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। জেলার 8,500 জনেরও বেশি বাসিন্দা জরুরি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন হামলা বাতিলের ঘোষণা দেওয়ার পরও তেহরান কঠোর অবস্থান বজায় রেখেছে। ট্রাম্প দ্রুত হলে গত সপ্তাহান্তেই একটি বড় ধরনের হামলা শুরুর পরিকল্পনা করছিলেন বলে জানা গেছে, তবে শর্ত সাপেক্ষে তিনি তা বাতিল করতে রাজি হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে একটি চুক্তির রূপরেখা বা পরিধি নিয়ে সমঝোতা হওয়ায় ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো যে কোনো ধরনের হামলা স্থগিত রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি অনুরোধ জানিয়েছে। এই চুক্তির আওতায় হরমুজ প্রণালী অবিলম্বে ও সম্পূর্ণভাবে খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান অন্তর্ভুক্ত থাকবে। ট্রাম্প লিখেছেন যে সেই অনুরোধের ভিত্তিতে তিনি দ্রুত একটি চুক্তি সম্পাদনের শর্তে হামলা বাতিল করতে সম্মত হয়েছেন। রবিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দেশের একজন ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে যে শত্রুপক্ষের সাম্প্রতিক বক্তব্যকে মনস্তাত্ত্বিক কৌশলের অংশ হিসেবে উপস্থাপন করা হলেও ইরান একে একটি বাস্তব ও বিশ্বাসযোগ্য হুমকি হিসেবে দেখছে। ওই কর্মকর্তা আরও উল্লেখ করেন যে ইরান অসতর্ক অবস্থায় আচমকা হামলার মুখে পড়বে না এবং নিষ্ক্রিয় থাকবে না। দেশটি তার সামরিক প্রস্তুতি বৃদ্ধি করবে এবং প্রতিরোধ ক্ষমতা জোরদার করবে বলে প্রতিবেদনে জানানো হয়। ইন্দোনেশিয়া জাভা দ্বীপের উত্তর পূর্ব জলসীমায় একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগেছে। দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা জানিয়েছে যে রবিবার বিকেল চারটে পর্যন্ত পাঁচজন নিহত এবং অপর ৪১ জন নিখোঁজ রয়েছেন। সংস্থাটি জানিয়েছে পূর্ব জাভা প্রদেশের মাদুরা দ্বীপের অদূরে জাহাজটি চলাচলের সময় দিনের শুরুতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সংস্থাটি জানায় আগুন লাগার সময় ফেরিটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মাকাসারে ২৭১ জন যাত্রীকে নিয়ে যাচ্ছিল। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। জাপানে অন্যতম বিখ্যাত গ্রীষ্মকালীন উৎসবের সূচনায় দেশটির উত্তরাঞ্চলীয় শহর আওমুরির রাস্তায় জমকালো ভাসমান যানের এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এই উৎসবে প্রতিবছর প্রায় ১০ লক্ষ দর্শনার্থীর সমাগম ঘটে। উৎসবটির প্রধান আকর্ষণ হল নেবুতা নামে পরিচিত বিশাল সব ভাসমান যান, যেগুলোতে ঐতিহাসিক যোদ্ধা, পৌরাণিক চরিত্রসহ বিভিন্ন বিষয়বস্তু ফুটিয়ে তোলা হয়। রবিবার উৎসবের প্রথম দিনে সন্ধে ৭টায় ১৬টি ভাসমান যানের বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। প্রতিটি ভাসমান যান ছিল প্রায় ৫ মিটার উঁচু। ঢোল ও বাঁশির সুরের তালে তালে ৩ কিলোমিটারেরও বেশি দীর্ঘ পথ ধরে ভাসমান যানগুলো এগিয়ে চলে। এ সময় উৎসাহী নৃত্যশিল্পীদের একটি দল পুরো আবহকে আরও প্রাণবন্ত উৎসব মুখর করে তোলে। ৪০-এর এক দর্শনার্থী জানান, প্রথমবারের মতো এই উৎসব দেখতে পেয়ে তিনি ভীষণ রোমাঞ্চ বোধ করছেন। নেবুতা কারিগরদের বছরব্যাপী নিরলস পরিশ্রমে তৈরি এসব ভাসমান যানের পেছনে যে উৎসাহ উদ্দীপনা কাজ করেছে তা তিনি গভীরভাবে অনুভব করতে পেরেছেন বলে জানান। উৎসবটি আগামী শুক্রবার পর্যন্ত চলবে। শেষ দিনে দর্শনার্থীরা একই সাথে বর্ণিল আতশবাজি এবং সমুদ্রে ভেসে চলা ভাসমান যানে শোভাযাত্রা উপভোগ করতে পারবেন।
1: এনএসকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 5ই আগস্ট বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। জাপানের কুমামোতো জেলার লোকজন শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ও হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পর এক সপ্তাহ অতিবাহিত করেছেন। উল্লেখ্য, 7.1 মাত্রার এই ভূমিকম্পটি 28 জুলাই আঘাত হানে। উকি শহর এবং হিকাওয়া শহরে ভূমিকম্পটির তীব্রতা 7 রেকর্ড করা হয়েছে। জাপানের ভূকম্পন তীব্রতা পরিমাপকে এটি সর্বোচ্চ তীব্রতা। মঙ্গলবার সকাল 7:30 পর্যন্ত কুমামোতো জেলায় 38 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে একজনের ক্ষেত্রে এই দুর্যোগের সাথে তার মৃত্যুর যোগসূত্র এখনও তদন্তাধীন রয়েছে। মঙ্গলবার দুপুর 2 পর্যন্ত কুমামোতো জেলার 146টি আশ্রয়কেন্দ্রে 7,600 জনেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। 13,300টিরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে প্রায় 700টি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। তীব্র গরমে এলাকার মানুষ ক্রমশ দুর্বল হয়ে পড়ছেন। সোমবার তাপমাত্রা 40°C অতিক্রম করায় জেলাটির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ভেঙে গেছে। এই অঞ্চলটিতে ভূকম্পন তৎপরতা এখনও শক্তিশালী রয়েছে। গত সপ্তাহের ভূমিকম্পের পর মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত 390টিরও বেশি কম্পনের অনুভূতি রেকর্ড করা হয়েছে। কুমামোতো জেলায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার প্রায় এক সপ্তাহ পর আরও হতাহতের ঘটনা পরিহার করতে একজন বিশেষজ্ঞ বাস্তুচ্যুতদের জন্য উন্নত জীবনযাত্রা ব্যবস্থার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, দুর্যোগ সম্পর্কিত একটি সন্দেহজনক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃত ব্যক্তি একজন নারী, যিনি গাড়িতে আশ্রয় নেওয়া অবস্থায় হিট স্ট্রোকে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। জাপানি রেডক্রস সাইতামা হাসপাতালের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সুবুই মোতোহিরো সতর্ক করেছেন যে আশ্রয় গ্রহণকারী লোকজনের জীবনযাত্রার মানের উন্নতি না হলে স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। তিনি উল্লেখ করেন যে 2024 সালের নোতো উপদ্বীপের ভূমিকম্প পরবর্তী প্রায় এক সপ্তাহ থেকে 10 দিনে দুর্যোগ সংশ্লিষ্ট মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। জীবনযাত্রার অবনতি থেকে সৃষ্ট মানসিক চাপজনিত হৃদরোগ এবং হাঁপানির ঝুঁকি বৃদ্ধির বিষয়ে সুবই সকলকে সতর্ক করেছেন। তিনি আরও বলেন যে কুমামোতোর তীব্র দাবদাহ হিটস্ট্রোককে আরও গুরুতর করে তুলতে পারে। সুবই

আশ্রয়কেন্দ্রগুলোতে জীবনযাত্রার মান উন্নয়ন এবং সেটি বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। মঙ্গলবার শক্তিশালী টাইফুন ডলফিন টোকিওর ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জে কিছু অংশে আঘাত হানার পর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। জাপান আবহাওয়া এজেন্সি টাইফুন ডলফিনকে অত্যন্ত শক্তিশালী এবং বৃহৎ বলে অভিহিত করেছে। কর্মকর্তারা দ্বীপপুঞ্জের বাসিন্দাদের উঁচু ঢেউ এবং দমকা হাওয়ার বিষয়ে বিশেষ সতর্ক থাকতে বলেছেন। একই সাথে বুধবার পর্যন্ত অপ্রয়োজনীয় ঘোরাঘুরি না করার জন্য আহ্বান জানিয়েছেন। আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন বুধবার পর্যন্ত ওগাসাওয়ারায় সমুদ্র খুব উত্তাল থাকবে। মঙ্গলবার ঢেউয়ের উচ্চতা হবে 11 মিটার এবং বুধবার 9 মিটার।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। মিয়ানমারের সামরিক সমর্থিত সরকার জানিয়েছে, গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি আন্তর্জাতিক রেডক্রস কমিটি বা আইসিআরসির একজন প্রতিনিধির সাথে বৈঠক করেছেন। এতে বলা হয়েছে, মিয়ানমারে নিযুক্ত আইসিআরসির আবাসিক প্রতিনিধি আর্নড দ্য বাক সোমবার সকালে রাজধানী নেপিদোতে অং সান সুচির সাথে সাক্ষাৎ করেছেন। এই ঘোষণার সাথে প্রকাশিত ছবিগুলোর মধ্যে দুজনের করমর্দনের একটি ছবি রয়েছে। অন্য একটি ছবিতে অং সান সুচিকে জন্মদিনের কেক কাটতে দেখা যায়, যা দেখে মনে হচ্ছে জুনে তার 81তম জন্মদিন ছিল। আইসিআরসি জানাচ্ছে, সোমবারের বৈঠকটি বন্দী ব্যক্তিদের সাথে সাক্ষাতের ক্ষেত্রে তাদের নির্ধারিত মানদণ্ড ও কার্যপ্রণালী অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, তারা দুজন একান্তে কথা বলতে সক্ষম হয়েছিলেন। উল্লেখ্য, 2021 সালে সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে অং সান সুচি আটক রয়েছেন। সামরিক শাসনাধীন এক বিচারে তিনি দুর্নীতিসহ অন্যান্য অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। সামরিক সমর্থিত সরকার এপ্রিল মাসে ঘোষণা করেছিল যে অং সান সুচিকে একটি নির্দিষ্ট বাসভবনে গৃহবন্দী করা হয়েছে, তবে তার সঠিক অবস্থান প্রকাশ করা হয়নি এবং তার স্বাস্থ্য ও জীবনযাত্রার অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে। টোকিওর একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, তিনটি সিংহ মারা গেছে। পশু চিকিৎসকরা ধারণা করছেন হিটস্ট্রোকের কারণে তাদের মৃত্যু হয়েছে। জুলাই মাসের মাঝামাঝি সময়ে তামা চিড়িয়াখানার 16টি সিংহের মধ্যে 10টি অসুস্থ হয়ে পড়ে, যাদের মধ্যে কয়েকটি দাঁড়াতে পারছিল না এবং অন্যগুলোর ক্ষুধা মন্দা দেখা দেয়। যদিও কর্মীরা প্রাণীগুলোর শরীর ঠান্ডা করে এবং ওষুধ প্রয়োগ করে তাদের চিকিৎসার চেষ্টা করেছিলেন, তারপরও 28 জুলাই 3 বছর বয়সী একটি মাদি প্রাণী মারা যায়। তারপরে 31 জুলাই 11 বছর বয়সী একটি মাদি প্রাণী এবং 2 আগস্ট 15 বছর বয়সী আরেকটি মাদি প্রাণী মারা যায়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত মৃত্যুর কারণ নির্ধারণ করা হবে না, তবে প্যাথোলজিক্যাল ময়না তদন্তের ফলাফলে তিনটি সিংহেরই সার্বিক পানিশূন্যতা এবং একাধিক অঙ্গ বিকল হওয়ার প্রমাণ পাওয়া গেছে। আরও তিনটি সিংহ চিকিৎসাধীন রয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায় যে তারা এই মৃত্যুগুলোকে গুরুত্বের সাথে দেখছে এবং উপসর্গযুক্ত বাকি সিংহগুলোর চিকিৎসা ও স্বাস্থ্যের ব্যবস্থাপনা অব্যাহত রাখবে। তারা এও জানাচ্ছে, সিংহের প্রদর্শনী কবে পুনরায় চালু করা হবে সে বিষয়ে তারা এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। উচ্চ সুদের হারের ফলে আয় বৃদ্ধি পাওয়ায় জাপানের তিনটি প্রধান আর্থিক গ্রুপ জুন মাস পর্যন্ত 3 মাসে রেকর্ড পরিমাণ নিট মুনাফা অর্জন করেছে। মিৎসুবিশি UFJ 800 বিলিয়ন ইয়েন বা $5 বিলিয়ন বেশি নিট আয় করে। ইয়েনের হিসাবে এটি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 48% বেশি। সুমিতোমো মিৎসুইয়ের মুনাফা 33% বৃদ্ধি পেয়ে 500 বিলিয়ন ইয়েনে দাঁড়ায় এবং মিজুহোর মুনাফা 45% বৃদ্ধি পেয়ে 420 বিলিয়ন ইয়েনে পৌঁছায়। টানা তৃতীয় বছরের মতো সুমিতোমো মিৎসুই এবং মিজুহোর ত্রৈমাসিক পরিসংখ্যান রেকর্ড সৃষ্টি করে। বর্ধিত সুদের আয়ের পাশাপাশি একীভূতকরণ ও অধিগ্রহণ পরিষেবা থেকে প্রাপ্ত কমিশন রাজস্বও এই শক্তিশালী ফলাফলে সহায়তা করেছে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কোনিচুয়া এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস,
1: সঙ্গে আছি আমি হিরক খান। আসুন মেতে উঠি জাপানি শেখার আনন্দে একসঙ্গে।
0: আজ আসরের 23তম পাঠে আমরা শিখব নিজের পছন্দ প্রকাশের অভিব্যক্তি।
1: ভিয়েতনাম থেকে জাপানে পড়তে আসা শিক্ষার্থী তাম এখন একটি বিড়াল ক্যাফেতে এসেছে। সঙ্গে আছে তার বন্ধু আয়াকা এবং মাইক। মার্কিন নাগরিক মাইক নানা রকম হবি এবং জাপানিদের সাবকালচার বা পপ সংস্কৃতির বিভিন্ন বিষয়ের খোঁজ খবর রাখে। বিড়াল ক্যাফে হচ্ছে এক অদ্ভুত ধরনের ক্যাফে যেখানে আপনি চা বা কফি পান করতে থাকাকালে বিড়ালদের আদর করে সময় কাটাতে পারেন।
0: তাহলে আসুন শোনা যাক 23তম পাঠের কথোপকথন।
2: কাওয়াই, মিন্না গোহান ও তাবেতেইমাস। হন্তো নি কাওয়াই নে, ওইদে ওইদে, ওয়াতাশি ওয়া কোনো কো গা সুকি, ওয়াতাশি ওয়া কোনো নেকো গা সুকি দেসু।
3: নেকো কাফে তে রিল্যাক্স দেকিরু ইয়ো নে।
0: প্রতিটি সংলাপের অর্থ এবার ব্যাখ্যা করা যাক।
1: বিড়ালগুলোর দিকে তাকিয়ে তাম বলল,
2: কাওয়াই,
0: কি সুন্দর। কাওয়াই মানে সুন্দর বা কিউট, মিষ্টি।
2: মিন্না গোহান ও তাবেতেইমাস,
0: এরা সবাই এদের খাবার খাচ্ছে।
1: জবাবে আয়াকা বলল,
2: হন্তো নি কাওয়াই নে,
0: আসলে খুব কিউট লাগছে দেখতে।
1: এরপর বিড়ালদের ডাকলো আয়াকা,
2: ওইদে ওইদে,
0: এই যে এদিকে এসো।
1: কাছে আসা এক বিড়াল ছানাকে আদর করতে করতে আয়াকা বলল,
2: ওয়াতাশি ওয়া কোনোকো গা সুকি,
0: এই বিড়াল ছানাটা আমার পছন্দ।
1: আরেকটা বিড়ালকে আদর করে তাম বলল,
2: ওয়াতাশি ওয়া কোনো নেকো গা সুকি দেসু,
0: আমার পছন্দ এই বিড়ালটা।
1: এই ব্যস্ততাহীন পরিবেশ উপভোগ করছে মাইক।
3: নেকো কাফেতে রিল্যাক্স দেকিরু ইয়ো নে।
0: বিড়াল ক্যাফে ক্লান্তি দূর করে, তাই না? রিল্যাক্সু হল ইংরেজি রিল্যাক্স শব্দের জাপানি উচ্চারণ।
1: তাম বলল,
2: হন্তো দেসু নে,
0: সত্যি তাই।
1: এসব ক্যাফেতে রয়েছে নানা রকম বিড়াল, তাই পছন্দের যে কোনোটির সঙ্গে আপনি আনন্দময় সময় কাটাতে পারেন।
0: আজকের মূল বাক্য হচ্ছে এই বিড়ালটা আমার পছন্দ। এই বাক্যটির গঠন রীতি জেনে নিলে আপনি আপনার পছন্দের কথা বলতে পারবেন। বাক্যের শব্দার্থগুলো ব্যাখ্যা করা যাক।
4: ওয়াতাশি
0: মানে আমি, আর এর পরেই আছে পার্টিকেল ওয়া, যেটা দিয়ে টপিক বা মূল প্রসঙ্গ নির্দেশ করা হয়।
4: নেকো
0: অর্থ হল বিড়াল,
4: কোনো নেকো
0: মানে এই বিড়ালটি। এরপরে
4: স্কি দেস
0: কথাটির মধ্যে আছে একটি না বিশেষণ
4: স্কি,
0: যার অর্থ পছন্দ বা প্রিয় বা পছন্দ করি। এবারে আজকের পয়েন্ট, আপনি কি পছন্দ করেন সেটা বলতে চাইলে পছন্দের জিনিসটির নামের পর গা পার্টিকেল ব্যবহার করুন এবং এরপর বলুন
4: স্কি দেস।
0: যেমন বিড়াল বা
4: নেকো,
0: আপনার পছন্দের জিনিস হলে বলুন
4: নেকো গা স্কি দেস।
1: বুঝতে পেরেছি। তাহলে আয়াকা যখন বলেছে ওয়াতাশি ওয়া কোনোকো গা সুকি বা এই বিড়াল ছানা আমার পছন্দ, তখন সে একই অর্থ বুঝিয়েছে, তাই না? মানে বলছিলাম সে কিন্তু দেশ ব্যবহার করেনি।
0: হ্যাঁ, ঘনিষ্ঠ লোকজনের মধ্যে নৈমিত্তিক বা অনানুষ্ঠানিক কথাবার্তায় সাধারণত
4: দেশ
0: বলা হয় না, তাই সেক্ষেত্রে
4: স্কি দেশ
0: কথাটির পরিবর্তে কেবল
4: স্কি
0: বলতে পারেন।
1: তাম এবং আয়াকা দুজনেই বলেছে ওয়াতাশি ওয়া মানে আমি, যদিও আমরা জেনেছি যে জাপানি বাক্যে সচরাচর আমি কথাটি উজ্জ রাখা হয়, এখানে তা হচ্ছে না কেন?
0: লক্ষ্য করুন, এই পরিস্থিতিতে তারা দুজন কিন্তু যার যার নিজের ভিন্ন ভিন্ন পছন্দের কথা জানাচ্ছে। যেমন তাম বলেছে আমার পছন্দ এই বিড়ালটি,
4: ওয়াতাশি ওয়া কোনো নেকো গা সুকি দেসু,
0: এবং এক্ষেত্রে তার নিজের পছন্দকে সুনির্দিষ্টভাবে আলাদা করতেই সে বাক্যের শুরুতে বলেছে
4: ওয়াতাশি ওয়া।
1: বন্ধুরা এবার শুনে শুনে বলুন
4: স্কি দেসু। この猫が好きです。私はこの猫が好きです。
0: এবার পছন্দের জিনিসের কথা বলা হচ্ছে এমন একটি সংলাপ শুনি।
5: 食べ物は何が好きですか？
2: 寿司が好きです。
0: সংলাপে কি বলা হচ্ছে তা দেখা যাক।
5: 食べ物は何が好きですか？
1: আপনার কোন খাবার পছন্দ?
4: 食べ物
0: মানে হলো খাবার। খাবার নিয়েই কথা হচ্ছে বলে খাবার হলো প্রসঙ্গ বা টপিক এবং এরপরে তাই টপিক নির্দেশক পার্টিকেল ওয়া ব্যবহার করা হয়েছে।
4: নানি
0: এটি একটি প্রশ্নবাচক শব্দ। আগে শিখেছি এর অর্থ কি।
4: নানি গা স্কি দেসু কা
0: মানে হলো আপনি কি পছন্দ করেন।
2: সুশি গা স্কি দেসু
1: আমি সুশি পছন্দ করি।
0: সুশি এখন সারা বিশ্বে এক জনপ্রিয় খাবার।
1: বন্ধুরা প্রশ্নের উত্তর শুনে পরপর বলুন।
4: তাবেমোনো ওয়া নানি গা স্কি দেসু কা? সুশি গা স্কি দেসু।
0: আপনার পছন্দের অন্য জিনিসের কথা বলা অনুশীলন করা যাক এবার। ধরুন বলতে চান আপনি মাঙ্গা বা কমিক পছন্দ করেন, তাহলে কি বলবেন? মাঙ্গা জাপানিতে উচ্চারণ হলো
4: মাঙ্গা।
5: মাঙ্গা গা স্কি দেসু। মাঙ্গা গা স্কি দেসু।
0: এবারে আজকের বোনাস বাক্য, এটি নেওয়া হয়েছে তামের একটি কথা থেকে।
2: হন্তো দেসু নে।
0: এখানে
4: হন্তো
0: কথাটির পূর্ণ রূপ
4: হন্তো
0: এবং এর অর্থ সত্যি, আসলে।
4: হন্তো দেসু নে
0: মানে হল সত্যি তাই। কারো মতামত বা অনুভূতির সঙ্গে আপনি পুরোপুরি একমত এমন বোঝাতে এটি বলতে পারেন।
1: বন্ধুরা এবারে আপনাদের পালা, শুনে শুনে বলুন।
0: এ পর্যায়ে আরো একবার শুনব আজকের কথোপকথন।
2: কাওয়াই মিন্না গোহান ও তাবে তেইমাসু।
6: হন্তো নি কাওয়াই নে। ওইদে ওইদে। ওয়াতাশি ওয়া কোনো কো গা স্কি।
2: ওয়াতাশি ওয়া কোনো নেকো গা স্কি দেসু।
3: 猫カフェってリラックスできるよね。
2: 本当ですね。
3: マイクと一緒にポップカルチャー。
1: マイケルさんげポップ সং スクリティ এই অংশে আজ কথা হবে জাপানের বিচিত্র সব অদ্ভুত ক্যাফে সম্পর্কে।
0: জাপানে ক্রমশ গড়ে উঠছে এমন সব স্থান যেখানে শুধু খাদ্য ও পানীয় পাওয়া যায় না, রয়েছে আরও অনেক বাড়তি কিছু। আজকের স্কিটের বিড়াল ক্যাফে তারই একটা উদাহরণ। আবার যারা পেঁচা বা খরগোশ পছন্দ করেন তাদের জন্য রয়েছে ওই ধরনের প্রাণী থাকা ক্যাফে।
1: এসব স্থানে গিয়ে প্রাণী সম্পর্কে একই ধরনের আগ্রহ থাকা লোকজনের সঙ্গে আপনি সহজেই বন্ধুত্ব করতে পারেন। সেজন্য খুব ভালো জাপানি

0: না জানলেও চলবে, কারণ উভয়ের আগ্রহের বস্তু একই।
1: আরও বিচিত্র ধরনের ক্যাফের মধ্যে আছে ফুট বাথ ক্যাফে, যেখানে আপনি উষ্ণ জলে পা ভিজিয়ে রিল্যাক্স করতে পারেন। প্ল্যানেটেরিয়াম ক্যাফেতে চায়ের কাপে চুমুক দিতে দিতে স্ক্রিনে দেখানো আকাশের গ্রহ নক্ষত্র অবলোকন করতে পারেন। আর অ্যানিমে এবং গেমস নিয়ে যেসব ক্যাফে রয়েছে সেগুলোর কথা নাই বা বললাম।
0: অনেক রকম ক্যাফের কথা শুনলাম, আপনার কোনটা চাই? জাপানে বেড়াতে এলে আপনার পছন্দের ক্যাফে খুঁজে নিতে ভুলবেন না কিন্তু।
1: সহজে জাপানি ভাষার আজকের পর্বটি ভালো লেগেছে আশা করি।
0: তাহলে আগামী আসর শোনার আমন্ত্রণ রইল।